Oya nsenchene nyankopone. Hey nsenchene oya wa David no mbremu. Di oya wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message nsenchene ene dey. Ti wa ngoma juma ene dey.